0: Driver বলতে মুভিতে ওসব মালাং সং
1: ড্রাইভার ওয়াজ দ্য নেম অফ দ্য মুভি
0: ইয়া ইয়া নেটফ্লিক্স কা মুভি থা সুশান্ত সিং
1: ওকে অর গানে কা নাম থা মালাং
0: ইয়া আই থিং মালাং
1: Okay, for some reason I'm not able to find that. Do you think uska koi aur naam bhi ho sakta hai? Kabhi-kabhi aisa hota hai, hame lagta hai ki gaane ka naam kuch hai. Are you talking about Drive Makhna?
0: Yeah, Makhna.
1: Makhna, okay. I was like, okay, malang nahi mila mujhe. Alright, here is your song. Thank you for your call. Waise kahan se call kar rahe hain aap hame?
0: मैं कोपेल एडियस
1: ऑलराइट थैंक यू फॉर योर कॉल ये रहा आपका गाना